0: Wie op een zonder het heek is kare starik he, Eidil Eisal Dai. From the movie Joshila se humne pesh kiye he, Kishorda aapko sunane wale the. Ye kya hua, kaise hua, kab hua, Amar Prem hai film ka naam. Chaliye milkar sunte hain.
1: क्या हुआ कैसे हुआ कब हुआ अब क्या सुनाए ये